মেন গুনম মানে তবে খরাই খান নাকি ইয়ে ইয়ারা আনমে ওয়া কে আরে সিনা ওয়া কিন কাক বসে আইতে দে বাগান দা ইউ দে সাওরা নাগান কোতে তকরা নদি কি আইও ইয়া কাতরা কোন পাঙ্গান নে নাকন নাম আম স্পন্সর আর ওরা আম স্পন্সর কোন তকরা ন ওরা ইয়া কিন নে মুইনতে কোন মাইও সামনে ওর নগরানে বানাই এখান থেকে বিজ্ঞান সিং আস।